0: και η Παστούρα Μανουραμπάρη.
1: Όκα εσύ και άχι βάβακα. Ανεμάντρα ραϊνάιω. Τσμαίφα να γίνω να γίνω ζαχαί. Ράτσι για ναού. Νομιάρο ναί. Άρη μούμπα ναί. Αμνιά τάω να ηρεέτρα. Μάρου φαβάλου ζαχαί. Άρη τσιμιτσάτρα μαρακαρίβα. Νι ανίμπα ναί. Νι δεβούλη φαβάλ ναί. Τσμάνα να χείρι. Για τη βανάμνη είναι φαϊζαχάι. Φα, για ναού, σι Ιησούσι Κριστί ζανακάου, νοίφα να ανρίσει, νι τεβούλη, άρι, να ντεφάζει, ανεμνή φαρίχη, μρε τσάφου. Μαγάτα καμνό, ζαχάια και τρίνη. Μουμπά να ιατράν, φα για ναού νο του κνάι, για ναού νο αρουνάι. Άρι, μανασία, σούα, ουανάι, εωμνηφιάινα ναί, Μπαχουβέλα Ιζαχάι, κα Ιζαχακιούσα δια χιτάντρνα νιτέρναου. Μα μελάντρίντα νιελουκάι φα τσμέντρια Ιζαχάι. Αριμανούτα αιωνατριανό Ιζανάνρου, νούχου νιφάλε μενάι. Νουνιάμ Ιησούσι Κριστί, αου καμπαου φαφάναου ζάνι χιελουκάι ζάνι, αρι ουαμαρίνναου Ιζαχάι, κα ουβέλνα χισάουτραναου μαντρακαρίβα. Μαντραπατούγκα να είναι μνάου, αν είναι μνηφιά είναι να μαντραξαί. Αμνελάραν Ιησούσι Κριστίνο αγκατάνα Ιζάνι. Άμεν. Του Ιζάνου βασούρατρα αου αμνή σαλάμου φασίβι αμπιφούλου αμπζάτου, κανι αντίνι φαχαφίτο αμπιφούλου. Σαλάμου φασίβι αμπιφούλου αμπζάτου, αντίνι φαχαφίτο αμπιφούλου, αμνελάραν Ιησούσι. Ασί ουσούα, άχου πανουπνάου, μπα ουβέλου να καχιτάντρνα νιτέρναου. Ασιουσούα ου πανουπνάου. Μπα ουβέλου να καχιτάντρνα νιτέρναου. Άμεν. Ρία βαναμαλάλα, ουαμνάου μαντρακαρίβανε φασόα βαναμα πιατάνανα. Αβιάμνα ρεμάντρα ραϊτσίκια, σι Ιησούσι Κριστί τούμπου. Άμεν. Ισαουρατσίκια αν ρεμάντρα ραϊ πεφυτία, φα τσμπαλάφτρα, ni famonjeny ary akaiky ny fitahiny antsika no ny fitiavany antsika olombelona. Izany fitiavana izany no efa nahatonga azy haniraka an'i Jesosy Kristy tompo zanany ilay tokana mba hamonjy antsika olombelona, mba hame hahafahantsika mahazo ny famelan-keloka eo amin'Andriamanitra ray noho ny finoana izay efa ao anatintsika. Eny, izany finoana izany tokoa no efa nomeny Jesosy ary nolazany Jesosy amintsika mba hivelomantsika ary mba hanakekezantsika azy mandrakariva. Koa amin'izao fotoana izao dia mitaonanao izao tenin'Andriamanitra izao mba hanome toky anao fa Andriamanitra dia manisoa anao mandrakariva. Andriamanitra ray dia manome anao izay fanambinana mety amina mahasoanao eo amin'ny fiainanao manontolo, ka na inona na inona mety ho fahotana nataonao, ka mibebaka ary mifona aminy ianao amin'ny alalan'i Jesosy Kristy dia vonina handray anao mandrakariva. Andriamanitra vonina handray anao izy ary hanome anao ny fitahiny mahagaga. Maraha eto amin'izao tontolo izao tokoa mantsy, manahoana ny fahasarotana, manahoana ny fahoriana, manahoana ny ady tsy maintsy atrehintsika ka mahatonga antsika ho reraka indraindray, mahatonga antsika ho kivy indraindray, dia aoka ho tsaroana mandrakariva fa na dia tsy hitany maso aza izany Andriamanitra izany, na dia tsy azo tsapahitanana aza izany tanan'Andriamanitra manisoa antsika izany dia fantaro fa ao tokoa izy ary mibanjina antsika mandrakariva, manome antsika izay fahasoavana lehibe avy aminy, manome antsika ny fiarovana amin'ny ratsy rehetra. Mety eritreritra angambanao hoe aiza tokoa nefa zany fiarovan'Andriamanitra zany? Mbola manjoa ihany ny fahoriana, mbola sarotra ihany ny fiainana, mbola mitadiavina androany ny haninao androany, hanina tokony hohanina androany. Eny, mety ho zany tokoa ny manjoanao, fa saingy izao manana finoana an'Andriamanitra, manana finoana an'i Jesosy Kristy, fa raha miantso azy ianao, raha mangataka azy aminy mba hanisoa anao izy, dia ho avy tokoa izy. Mamaly ny antsonao Andriamanitra, mamaly ny hetahetanao Andriamanitra, ary manome anao izay mahasoanao, mihoatra noho izay tadiavinao azy izy. Ka ianao mety eritreritra hoe tombola toy izao ihany ary ny fiainako, na dia hoe manome anao mihoatra noho izay mahasoa aza Andriamanitra, aoka ho fantarina hoe izao: Andriamanitra mahafantatra izay mahasoanao mihoatra noho izay eritreretinao. Andriamanitra dia manome anao tsara noho izay fanirianao, satria ny sain'Andriamanitra, ny fiheveran'Andriamanitra dia ambony lavitra noho ny fiheveranao. Ka izay eritreretinao mety ho zavatra hahasoanao, Andriamanitra mety mahafantatra hoe tsia, tsy mahasoanao akory izany. Koa amin'izao alina izao dia mitaonanao mangataha amin'Andriamanitra, mivavaha amin'Andriamanitra, mangataha aminy mba ho asiny soa ianao. Fa ianao dia mpanompon'Andriamanitra, mpanompony ianao, ary mitaonanao aho raha toa mbola tsy mieritra, mbola mihevitra ianao fa tsy ho mpanompon'Andriamanitra, mitaonanao aho aoka ianao hanaiky ho zanak'Andriamanitra marina, aoka ianao mba handray an'i Jesosy Kristy, fa izy no lalana hahatonga anao ho tena ho zanak'Andriamanitra marina, mpanompon'Andriamanitra marina, manatanteraka ny sitrapon'Andriamanitra marina. Fa raha asian'Andriamanitra soa ianao, dia ho velona, araka ny teniny mpanao salamo eto hoe: asio soa aho mpanomponao mba ho velona. Kanefa akoatra n'izany rehetra izany, dia mbola ao ihany koa ny fanahy masina izay mitaona anao hitandrina ny tenin'Andriamanitra, hitandremana ny tenin'Andriamanitra, ny didin'Andriamanitra, fanatanterahana ny didin'Andriamanitra. Tsy ezaka avy aminao zany, zany hoe hanatanteraka ny didin'Andriamanitra zany, tsy ho vitanao zany hanatanteraka ny didin'Andriamanitra zany raha tsy ao ny fanahy masina izay mitantana anao, manome anao ny saina, manome anao ny fo mitia an'Andriamanitra, ka hitandrina ny tenin'Andriamanitra amin'ny fitiavanao an'Andriamanitra tokoa. Izany no mahatonga antsika hanana firaisana feno amin'Andriamanitra sy Jesosy Kristy. Ary izany firaisana feno avy amin'Andriamanitra sy Jesosy Kristy izany no tena fiainana feno fahataperana, fanaperana tokoa. Izany ny tena fiainana feno fiadanana, izany ny tena fiainana azonao, izany tena hoe fahatoniana anaty zany. Ary izay fahatoniana anaty izay, tsy ao anatin'ny tahotra intsony ianao, tsy ao anatin'ny fanahina ina intsony ianao, izay ny tena tanjona isika eto amin'izao tontolo izao, raha mbola eto ambonin'ny tany ihany isika. Tsy misy tsara noho izany hoe manana fiadanana izany, tsy misy tsara noho izany hoe manana, tsy manana fanahina zany, satria ao Andriamanitra mpanisoa, ao Andriamanitra izay manisoa anao, manome anao izay mahasoa anao rehetra, manome anao ny fahavelomana, manome anao ny izay tsara noho izay eritreretinao. Koa ankehitriny ia mbola mitaonanao atrany aho mamerina ihany hoe meteza ho mpanompon'andriamanitra, ary rehefa mpanompon'andriamanitra ianao manatona amin'ny mpahasahina lehibe an'andriamanitra tompo amin'ny alalan'i Jesosy Kristy, manatona an'andriamanitra fa izy dia manolo tanana anao ary handray anao ka ho velona ianao, ary ianao kosa hitandrina ny teniny. Tsy misy zavatra ahinao intsony, ary na inona na inona mety hanjoanao amin'ny fiainanao dia hanaiky ianao hoe izay tokoa no soa avy amin'andriamanitra, izay tokoa no fitahina avy amin'andriamanitra, satria ao mpanompony. Dia mirary torimaso mamy ho anao indray ary amin'n'ity alina ity. Tsy atory, tsy atahotra ianao ao anatin'ny torimasonao, fa ny tompo ane hombanao mandrakariva. Ho aminao ane ny fiadanana. Amena.